0: হ্যালো আকাশবাণী।
1: হ্যাঁ, তাই আমি বাপু পাটির বলতে জানলেন।
0: হ্যাঁ বলে দাদা।
1: তাই আমার গানে চাইছে
0: হো দেয় না।
1: রাম তেরি গঙ্গা মেলি,
0: আচ্ছা কোনটা ঈদ লাউ
1: আপনার তে লান তাই
0: চালে না কে কোথায়?
1: নাম তো ছোট আছে, নাম সঙ্গে
0: হো সাঙ্গা সাঙ্গা।
1: ও মন্দাভাই পাটিল, জাহ্নবী পাটিল, ভাগ্যশ্রী পাটিল আর প্রভাকর শিন্দে, কে কত নেই বড়।
0: হো চালে।